0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: ভার্চুয়েল রিয়েলিটি বা আবাসী বাস্তবতা, এটা কাল্পনিক বাস্তবতার অনুকরণ করে মানুষের মনত যে প্রত্যয়জনক ভ্রম বা ভ্রান্তির জন্ম দিয়ে সিয়ে হয়েছে আবাসী বাস্তবতা বা ভার্চুয়েল রিয়েলিটি। ই প্রকৃত বাস্তব নহয়, কিন্তু বাস্তবত লাভ করা অনুভূতির সৃষ্টি করব পারে। এই ব্যবস্থাট এটা বা ততোধিক ইনপুট আহিলার জড়িয়ে ব্যবহারকারীজনে কম্পিউটার বা ভার্চুয়েল রিয়েলিটি সৃষ্টি করব একটা যন্ত্রর সুতরাং নিজকে সংযোগ করে আর যন্ত্রটোর পোৱা তথ্য একটা বিশেষ আহিলার জড়িয়ে সেই পরিবেশের সম্পূর্ণ অভিজ্ঞতা লাভ করে। যা শতিকার শেষের ফলে কম্পিউটার বিজ্ঞানের দ্রুতগতিত বিকাশ সাধন হয় আর এই বিকাশে ভার্চুয়েল রিয়েলিটি সৃষ্টি করা কলা কৌশল সমূহক শক্তিশালী করে তুলিবলৈ সক্ষম হয়। কম্পিউটারের সহায়ে বাস্তবত শুনা শব্দ আর দৃশ্যর সৃষ্টি করব পারি, যার সহায়ে মানুষের মনত সচাকয়ে যেন একটা বাস্তব পরিঘটনা প্রত্যক্ষ করেছে তার অনুভূতি জন্ম দিয়ে। প্রযুক্তিগতভাবে আধুনিক কালের যে ভার্চুয়েল রিয়েলিটি সেই ধারণা জন্ম দিছিল আমেরিকার বিজ্ঞানী ইয়ান সাদারল্যান্ডে। 1960 দশকত আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ত সেই দেশের প্রতিরক্ষা বিভাগের গবেষণা প্রকল্পত কাম করেছিল। উল্লেখযোগ্য যে এডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামের একটা প্রকল্পের জড়িয়ে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের বিকাশ সাধন হয়েছিল। সাদারল্যান্ডে পোনপ্রথমে মানুষ আর কম্পিউটারের মাজত একটা অন্তঃপৃষ্ঠর বা ইন্টারফেসর ধারণা আর আর্হি প্রস্তুত করে উলিয়াইছিল। অন্তঃপৃষ্ঠ হল দুটা আহিলা বা নিকায়ের মধ্যবর্তী সীমা। এই সীমার মাজেরে আহিলা দুটা বা নিকায় দুটার মাজত সংযোগ স্থাপন হয়। সাদারল্যান্ডর ধারণাটো আছিল কম্পিউটারের প্রদর্শক বা মনিটরত ভৌতিক জগৎ এখনের অনুকরণ সৃষ্টি করে তার সুতরাং ইন্দ্রিয় অনুভূতির জড়িয়ে মানুষ এজনের পোনপটিয়া সংযোগ স্থাপন বা ইন্টারেকশন স্থাপন করব পারি। 1968 সনের এখন গবেষণা পত্রত কম্পিউটার গ্রাফিক্স আর স্থান সংসূচক বা পজিশন সেন্সর ব্যবহার করে ত্রিমাত্রিক আবাসী জগতের সৃষ্টি কেনেদরে একটা প্রদর্শন যন্ত্র তৈরি করব পৰা যায় তার ব্যাখ্যা আগবায়। যে যন্ত্রই মানুষের মূরত পিন্ধি সেই ত্রিমাত্রিক আবাসিক জগৎ বা ভার্চুয়েল রিয়েলিটির পরিবেশটা চাব পারে। 1970 দশকর আগভাগত এনে ধরনের প্রথম যন্ত্র নির্মাণ করে উলিয়ায়। এই যন্ত্রটি মূরত পিঁধিপরা লিকুইড ক্রিস্টেলের তৈরি একটা প্রদর্শন ব্যবস্থা। ই ব্যবহারকারীজনক চৌপাশের বাস্তব জগৎখনের বিচ্ছিন্ন করে এখন ভার্চুয়াল জগতত নিমজ্জিত হওয়াত সহায় করে। কম্পিউটার সৃষ্ট এই ভার্চুয়াল রিয়েলিটির জগৎখনের গবেষণা করা পরবর্তীকালের বিজ্ঞানী আর প্রযুক্তিবিদ সকলক সাদারল্যান্ডর চিন্তা ভাবনা আর ধ্যান ধারণায় প্রেরণা যোগায় আহিছে। 1980 দশকত আমেরিকার সামরিক বিভাগে পৃষ্ঠপোষকতা করা গবেষণাত উন্নত পর্যায়ের মূরত পিঁধি লোপরা এনে যন্ত্র নির্মাণ করে উলিয়ায়। সামরিক বিভাগে পৃষ্ঠপোষকতা করা সমকালীন অন্যান্য গবেষণায় উন্নত আর বিস্তারিত অনুকরণ ব্যবস্থা, টেলিরোবোটিক্স আদির দরে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির বহুত গুরুত্বপূর্ণ উপাদানের বিকাশত অরিহণা যোগাইছে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থাত ব্যবহার হওয়া এটা অতি গুরুত্বপূর্ণ যন্ত্র হল হাতত পিঁধা এজোর মোজা বা গ্লোভ, যত বিভিন্ন ধরনের সংসূচক থাকে। হাতের গতিবিধি অনুসরি সেই সংসূচকবরে কম্পিউটারলে সংকেত প্রেরণ করে আর কম্পিউটারের পর পাওয়া সংকেত হাতে অনুভব করবরা করে তোলে। এইবর উপরও দেহর বিভিন্ন অংশত স্থাপন করবরা আর বহুত সংসূচক আহিলা আছে। এই আহিলাবর পিঁধি এজন লোকে যেতিয়া একটা ভার্চুয়াল পরিবেশত সুমাই পড়ে তেতিয়া তেওঁর মনের অনুভব, শ্রবণ, স্পর্শ আর মাংসপেশীর চালচলন আদি ইন্দ্রিয়র

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, আজি ভাদ মাহর 25 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 12 তারিখ। পঞ্জিকা পা তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর প্রতিপদ তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:41 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:29 সেকেন্ড।

0: প্রাথমিক শিক্ষার অন্তত গৌরীপুরের সংস্কৃত টুলত ভর্তি হয়েছিল যদিও শিক্ষা সম্পূর্ণ করব নারী 1915 চনত বেঙ্গল রেজিমেন্টত কেরানি পদ এটাতেও চাকরি পালে। সামরিক বাহিনীত থাকার কারণে তেও ইখনের সিখন ঠাইলৈ ঘুরি ফুরবলগা হয়েছিল। 1916 চনের 1921 চনের প্রথম ভাগলৈও বাগদাদ, বাকুয়া, বসরা আদি মধ্য এশিয়ার বিভিন্ন ঠাইলৈ যাবলগা হয়েছিল। অভিনয়ের প্রতি রাপ থকা শিল্পীগৰাকীয়ে সুবিধা পালে সংগীত অভিনয় আদির চর্চা করেছিল। বাগদাদ শহরত থাকতে মিস্টার জর্জ নামৰ এগৰাকী ভারতীয় সংগীতজ্ঞর অধীনত প্রায় এবছৰ কাল সংগীত চর্চা করেছিল। তারপরও বসরা নামৰ ঠাইলৈ বদলি হয় আর তাত থকা ওয়েস্ট বেঙ্গল ড্রামাটিক ক্লাবত আধুনিক নাটকের চর্চা করে। ইয়ার পিছত দুর্গা দাস, পৃথ্বীরাজ, বঙ্গেবর্গী, ধর্ম বিপ্লব আদি নাটত দক্ষতার অভিনয় করে দর্শকর পৰা প্রশংসা লাভ কৰিবলৈ সক্ষম হয়েছিল। 1921 চনত চাকরি জীবনের সমাপ্তি ঘটাত বিভিন্ন দেশের সভ্যতা সংস্কৃতির জ্ঞানের পরিপক্ক হয়ে ব্রজনাথ শর্মায় কলিকতাত নাট্যকলার বাস্তবিক দিক সম্পর্কে কিছু অধ্যয়ন করে নিজের জন্মঠাই বরপেটা জেলার চিলা গাঁওলৈ আহি ওচর চুবুরিয়া গাঁওর কিছু লোকক লৈ চিলা কালিকা অপেরা পার্টি নামৰ এটা যাত্রা দল গঠন করে। 1924 চনত চিলা কালিকা অপেরা পার্টি ভাগি যায় যদিও সেই বছরের নভেম্বর মাহত অনারাম মহাজন আর আনন্দীরাম দাস নামৰ লোক দুগৰাকীৰ সাহায্যত হরভোগর দক্ষিণ গণক গাড়ী গাঁত দক্ষিণ গণক গাড়ী অপেরা পার্টি নামৰ আন এটি যাত্রা দল গঠন করে। এই দলে ধাত্রীপান্না, কালাপাহাড়, বাচস্পতি, রঞ্জিত সিংহ প্রমুখ্যে ঐতিহাসিক নাটক সমূহত অভিনয় করে বিশেষক নামনি অসমত দর্শকর মাজত আলোড়নের সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ত 1930 চনত নগাঁওর পুরনি গুদামর বাসিন্দা বিপিন চন্দ্র বরুয়া আর কেজনমান বন্ধুর উদ্যোগত কহিনুর অপেরা পার্টি গঠন করে। ব্রজনাথ শর্মায় কেবল যাত্রা দল খুলিয়ে ক্ষান্ত থকা নাছিল, অসমীয়া কলা সংস্কৃতির পথারখন চহকী করার উদ্দেশ্যে কেইবাখনো নাটক রচনা করেছিল। সেই নাটক সমূহের ভিতর বর্জিতা, মনোমতি, বরুণা, উর্বশী আদি। তারপর 1942 চনত স্বাধীনতা সংগ্রামত এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল ব্রজনাথ শর্মা। 1960 চনের 12 সেপ্টেম্বরত গুয়াহাটীত ইহলীলা সম্বরণ করা ব্রজনাথ শর্মালৈ আমি জানাইছো গভীর শ্রদ্ধাঞ্জলি। এগারী জনপ্রিয় বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজি উপজা দিন। উপন্যাস তথা চুটিগল্প লিখি খ্যাতি লাভ করা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস পথের পাঁচালি আর অপরাজিত আছিল সকলতকৈ বেশি পরিচিত। 1951 চনত ইসামতী নামৰ উপন্যাসৰ বাবে তেওঁক পশ্চিমবঙ্গৰ সর্বোচ্চ সাহিত্য সন্মান রবীন্দ্র পুরস্কার মরণোত্তরভাবে প্রদান করা হয়েছিল। 1894 চনের 12 সেপ্টেম্বরত পশ্চিমবঙ্গৰ ঘোষপাড়া মুরাতিপুর গাঁত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ৰ জন্ম হয়েছিল। 1914 চনত প্রথম বিভাগত এন্ট্রেন্স তথা 1916 চনত কলিকতার রিপন কলেজৰ পৰা প্রথম বিভাগত আইএ পরীক্ষাত উত্তীর্ণ হয় আর একেখন কলেজৰ পৰাই স্নাতক ডিগ্রি লাভ করে। তেখেতৰ উপন্যাসসমূহৰ ভিতৰত দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, দুইবাৰী, অনুবর্তন, কেদার রাজা, অথৈজল আদি। গল্পপুথির ভিতৰত মেঘমল্লার, মৌরী ফুল, যাত্রা বাদল, জন্ম ও মৃত্যু, নবাগত, বিধু মাস্টার, ছায়াছবি আদি। ইয়ার উপরও তেওঁর শিশু গ্রন্থ সাদের পাহাড়, মরণের ডঙ্কা বাজে, হীরা মানিক জলে আদি। 1950 চনের 1 নভেম্বরত বিহারের ঘাটশিলা নামে ঠাইত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। দক্ষতা শিক্ষা আর বৃত্তিমূলক শিক্ষার দ্বারা ছাত্র ছাত্রীসকল কেনেদরে উপকৃত হব সেই বিষয়ে আমাক কৈছে 2022 চনের রাষ্ট্রপতির পৰা কৃতি শিক্ষকৰ সন্মান লাভ করা শোণিতপুর জিলাস্থিত পি এম শ্রী চন্দ্রনাথ শর্মা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মীনাক্ষী গোস্বামীয়ে।
1: স্কিল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন অর্থাৎ দক্ষতা শিক্ষা আর বৃত্তিমূলক শিক্ষাক কার্যকরীভাবে একে বলে গণ্য করা হয় আর ই ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক।

কাপ হকি প্রতিযোগিতাত মালয়েশিয়া ঘরুয়াই, সেমিফাইনেলত ভারত। ভিয়েতনাম ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার মহিলার সিঙ্গলসর সেমিফাইনেলত ভারতর তনভি শর্মা। প্রিয় শ্রোতা, আজির পর্বে নির্ধারিত সময় শেষ হল। আপনার আজির দিন শুভ আর মঙ্গলময় হওয়ার কামনায় মই শশাঙ্ক দিভালয়ে অনুষ্ঠান সামরিছো। নমস্কার।

এবার শুনক গোলমাল ত্রি ছবিত শান আর অনুষ্কা মঞ্চন্দার কণ্ঠর গীত, সংগীত প্রীতমৰ।

শ্রোতাসকলক নমস্কার জনায় আরম্ভ কৰিছো বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়। নতুন দিল্লির বিজ্ঞান প্রচার, অসম বিজ্ঞান সমিতি আর আকাশবাণীর সম্মিলিত উদ্যোগত প্রযোজিত এই ধারাবাহিকর আজির খণ্ডর শীর্ষক বাবলির রবট, মূল ইংরাজি নাটকর অসমীয়া অনুবাদ মৃদুল হাজরিকার। এয়া শুনক বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়ৰ সপ্তদশ খণ্ড।

0: কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তোমার বাইদেউরার খুবই আগ্রহ আছে। তাই আনকি এআইত গবেষণা করার বাবেও ভাবিছিল। তাইর শিক্ষাগুরু অধ্যাপক এজনে সম্ভবত তাইর বাবে কোরবাত গবেষণার সুবিধা দিয়ার নিশ্চয়তা প্রদান করেছিল। মই ঠিক ভালদরে মনত পেলাব পৰা নাই।
1: সঁচাকৈনে? মই নাজানো দেখোন, পিছত কি হল বাৰু?
0: আসলতে ভবামতে কাম নহল। এই রিতেশ আর অনামিকার মাজত প্রচুর ভালপোয়া আছিল, আর সেটেল হওয়ার পাছত বিয়া হওয়ার কথা আছিল। কিন্তু হঠাতে রিতেশর মাক নড়িয়াত পড়িল আর ডাক্তরে আশা নাই বলে কলে।
1: ওহ, এয়া বড় দুঃখর কথা।
0: মানুষগুলিয়ে রিতেশ আর অনামিকার বিয়াখন সোনকালে হওয়াটা বিচারিছিল, আর গতিকে আমি হঠাতে বিয়ার আয়োজন করবলগিয়া হল। সেয়া 4 বছরমানের আগর কথা। প্রথম বছর পড়া সম্পূর্ণ হওয়ার পাছতে অনুয়ে MSc স্থগিত রাখবলগিয়া হল। কি করবা?
2: এ, তুমি বাবলি কি কইছা হে? এইবোর কথা শুনিবর বাবে তাই উপযুক্ত হয়েছে জানো? তুমি একো নুবুঝা।
1: ওহ কমন মা, মই এতিয়া যথেষ্ট পরিপক্ক। তুমি সদায় মোক আন্ডার এস্টিমেট করা। তোমালোকে এইবোর কথা কিয় গোপনে রাখিছিলা?
2: আহা, বাপেক জিয়েক একে। তোমালোক দুয়ো লক্ষ্য করা নাই নে গুড্ডু যে শুই আছে? দিয়া দিয়া, তাক মোর কোলাত দিয়া। সরু লড়া ছোৱালীক কেনেকৈ রাখিব লাগে সেয়া মই জানো, তুমি মোক শিকাব নালাগে। দুটাকৈ লড়া ছোৱালী মই ডাঙৰ কৰিলো।
0: ওকে ওকে, তুমি জিকিলা, তুমি জিকিলা। বাবলি, তোমার বাইদেউরা ঘুরি আহিলে আমি এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কথা পাতিম দেই।
2: কিন্তু প্লিজ, তোমালোক দুয়ো গা পা ধুই লবা দেই। গরমর বন্ধ হল বলে দৈনন্দিন নীতি নিয়মবর সলনি হয়ে গেছে বলে না ভাবিবা, কিন্তু খোয়ার মেজত আধা ঘন্টার পাছত তোমালোকক মই লগ পাব লাগিব। অনুর বোধ হয় দেরি হব, তাই ঘুরি আহিলে লগে লগে খাব পরাকৈ মই কিবা কিবি তৈয়ার করে থব লাগিব।
1: মা, লাহে লাহে কোয়া, গুদ্দু সার পাই যাব।
2: ঠিক আছে ঠিক আছে, এতিয়া তোমালোকে নিজর নিজর কাম করাগৈ।

0: কমলানন্দ ভট্টাচার্যর একটা গান তুমিও গাইছিলে, বিলাপটি দেবী রায় পদুমর পাহি গেছে আমার দেশ রাগত আছিল শুনিম সেইটো সারে বড় ভাল দেই
1: তনে এটু মন বর্তনে দেশ রাগটো গান শুনিছ আছে বন্দে মাতম গাই থাকে আর হিন্দি সিনেমারও বহুত গান আছে, হিন্দি সিনেমাতে বহুত গান আছে আমার অসমত

0: পারে জীবন নদী বান্ধু মোর নাম শুনানে বাঘে শ্রীরা ওপরত আধারিত রবীন বরুয়া কোন পারে জীবন নদী বান্ধু মোর নাম বড় ধুনিয়া গান। কেদারত আরো আছে গান, হারদিরাই তোমার হেনু নাম, রাগটোর রূপ এটা দেখা পায়
1: খালি স্থায়ীটো অকমান এইখিনিত আছে আৰু পিছত
0: আমি যে ৰাগাশ্ৰয় বুলি কওঁ একদম শুদ্ধ ৰাগৰ শুদ্ধতা বজাই কি গোৱা গানৰ সংখ্যা কম, তাৰে ভিতৰত এটা আছে মানে তাৰে পাতা হৰিদাৰ চন্দা কোৱা যিটো বজুবাৰা চিনেমাৰ একদম শুদ্ধৰ মাল কচৰা কৰিছে, হেৰিততো আকালে নাই কি বুলি কয় ভৈৰৱীত দু হাঁসকি জৌৰা বিষৰে গায়ৰে গাজাব ভাইয়োরা আমা দাদা দাদা রে এত ভৈরব ভৈরব ভালকে চিন্তা করলে বহুত লাভ যেনেকে নেই নমে বদরা ছায়ে ছায়া বল ছবি এত বিম্পল আছে জগৎ। কথাটো হৈছে শাস্ত্রীয় সংগীত এনে কি মধুর আছে যেটো বস্তু বেলেগত নাই। লতাজি ঢুকুয়ার প্রায় ছমাহমান আগত নেকি এটা ইন্টারভিউ শুনেছিল, কৈছে যে লতাজি আপোনাক তোর কি বলি কম আপনার পাবলগিয়া গতি যদি সজাবলগীয়া হয় এখন খেল কথা হ'ব আপোনাৰ কিবা মনত ভাব থাকিলনে যে এনেকুৱা কাম এটা মই গুৰুত্ব নিদিলোঁ বা কিবা যে মোৰ এটা দুখ থাকি গ'ল লগত যাব কি মই খেয়াল গাব নোৱাৰিলোঁ যেনেকৈ গাব লাগিছিলে এই ধৰণে তেওঁ এই ধৰণৰ সুগম সংগীতত তেওঁৰ যিটো প্ৰাণ মন গতি মন প্ৰাণ খপি দি পেলাই গ'লে তেওঁ নিজ মুখে কোৱা কথা যে মই শাস্ত্ৰীয় সংগীতত খেয়াল গাবলৈ খুব ইচ্ছা আছিলে মই নোৱাৰিলোঁ। ৰাগত হয় কি ইয়াতে স্বাধীনতা ইমান বেছি সেইখিনি ভিতৰত থাকি আমি যিবিলাক বাণীবন্ধন হোৱা গান

ভূপালী আরোহণটো অবরোহী বর্ণত যায়, পালানে বুঝি আরোহণটো অবরোহী।

জার্সি ব্যবহার হবে, হব? আমার সময় কিন্তু প্রায় আগবাড়ি আইছে শেষ হম হম বলে, ভৈরবী অকান আলাপ করে কিনা অল্প গাই দিয়ে আমি তেনে শেষ করে দিম নাকি?

0: জোরতে সাহসতে মই অহা, কাৰণ কি হয় এই গান লৈ পেলাই গান যিকেইটা অলপ অলপ হ'লেও গালে তোমালোকক ভাল লগা নাই জানো, তেওঁ ভাল পায় এইবিলাক গান গাই, সেইকাৰণে মই বোলো বোলা যাওঁগে।
1: ধন্যবাদ জনাইছোঁ আয়েশা, ধন্যবাদ তাপসী, ধন্যবাদ উষা, ধন্যবাদ ডলি, ধন্যবাদ দীপান্বিতা, হিমাশ্রী, নেহা, স্নেহা, রিবা আমিন, বিয়াক্ষী দত্ত, সঞ্জীব, তৃষ্ণা, হিল্লুল, উৎকলিকা, দেবাহুতি, সকলকে ধন্যবাদ জনাইছোঁ। আর ধন্যবাদ জনাইছোঁ মরমী দেবীক, বাদী বন্ধনের সহযোগী হয়ে থাকিল, তেওঁ নিজেও এগারী কণ্ঠশিল্পী, তথাপি আজি বেলেগ একটা দায়িত্ব আছে, সকলকে ধন্যবাদ জনাইছোঁ। আশা করছো আজি দুটা খণ্ডত আপনাদের যে কথাখিনি শিকিলে ভবিষ্যতে নিজের সংগীতের চর্চার ক্ষেত্রে এই কথাখিনিয়ে নিশ্চয় সহায় করব, আরো বেশি কথাবর বুঝি পাত সহজ হব। সকলকে ধন্যবাদ জানাইছো। আর আকাশবাণী গুয়াহাটির যুববাণীর এই যুব কর্মশালা অনুষ্ঠানটির আমি বিদায় লোব বিচার, সকল ভালে থাকক, সংগীতের চর্চা এইদরে অব্যাহত থাকক, আর আকাশবাণী দায়বদ্ধভাবে যিনি কাম অতীজরে করে আহিছে অনাগত সময়ত আমি করে যাম বলে শ্রোতাসকল কথা দি মই ইন্দ্রজিৎ দাসে সামরিছো। নমস্কার।
2: আমার যুববাণীর পৰা অনুষ্ঠানটির ইমানতেই অন্ত পৰিল। অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ দাস।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: এইবাৰ আগবঢ়াইছো কৃষি ক্ষেত্ৰত স্বাৱলম্বী ব্যক্তি শিতানত দিলীপ কলিতাৰ সৈতে সাক্ষাৎকাৰ। তেখেতৰ সৈতে কথা পাতিছে ভাস্কৰ জ্যোতি আচাৰ্যই।
4: কলিতা ডাঙৰীয়া নমস্কাৰ,
5: আপোনাক
4: আদৰিছো আজি আমাৰ এই অনুষ্ঠানলৈ। এতিয়া আমি জানিবলৈ পাইছো যে আপুনি মূলতঃ উদ্যান শস্য আৰু মীন পালনৰ সৈতে জড়িত। কওকচোন, আপুনি কৃষি ক্ষেত্ৰৰ সৈতে জড়িত হোৱা কিমান বছৰ হ'ল, কিমান বয়সৰ পৰা আপুনি কাম আৰম্ভ কৰিছিলে?
5: আমার পরিয়ালত আপনার কৃষি ক্ষেত্রত আমার আমি জন্মকালতে আমি কৃষি মানে দেখিছো। মোর দেউতা যদিও শিক্ষক আছিল, থাকলে আমার ঘর খেতিটা তো মানে কি আমার পরিয়ালর একটা ঐতিহ্য বলে কব লাগবে। পিতৃপুরুষের পর আমার খেতিটা চলি আছে, পরম্পরাগতভাবে চলি আছে। শিক্ষা কার্য আমার গোটেকিটা ল ছলে শিক্ষা কার্যত মানে শিক্ষাও আমি লইছো গোটেকিটাই। মই আপনার 1995 সনতে স্নাতক মানে লইছো মানে কলা শাখাত। চাকরির একটা আগ্রহ আছিল যদিও, তো আমার কৃষি মাটি ভূমি আমার বহুত আমার পরিয়ালের থাকলে সেইখিনি আপনার চল মানে চলার কারণে ধরো এনে এন কথা হল যদি মই কৃষি চাকরি ফলে মন মেলতে যাই সেই কৃষি কার্যটা বন্ধ হয়ে যায়। মানে পরিয়ালে যেহেতু পরম্পরাগত কৃষি চলি আছে, মো দেউতাই কলে বোলে চাকরি করা যদিও তো চাকরি ফলে যাব পড়া নহলে কৃষিখিনি তো চালে আপনার কৃষিটা
4: মাটি আমার আছে
5: আছে উন্নতির ফলে গুছি যাব। সেইটো কার্যত মন নির্বেশ করার কারণে মো দেউতা একটা পরামর্শ দিয়েছিল। সেই দেউতার পরামর্শ লই কিনে মই আর 1995 সনত কলেজে শিক্ষাং করে মই এখন ট্রেক্টর ললো এগ্রিকালচার ডিপার্টমেন্টের পর কৃষি বিভাগের পর আপনার এই ট্রেক্টর আপনার লই কিনে মানে একটা হেরি তারপর কৃষি বিভাগের একটা সাবসিডি আছে রাজা লই কিনে আপনি ট্রেক্টর লই কিনে 1995 সনত তেতিয়া কৃষি কাজত কিন্তু আমার ডেকা স্বামী ল মানে শিক্ষিত স্বামী কৃষি কাজত নামা নাই, মই নামিছো। কিন্তু নামি কিনে আপনার তেতিয়ার পর যে মানে কৃষিত নামিলে তো মানে পিছলে ঘুরি চা নাই আর আগবাড়ি গই আছো। গিয়ে কিনে আপনার ধরো মানে মই আমার বিশেষ মানে ধান খেতি তো বেশি আছে, ধান খেতি করে কিনে আপনার আমার পরিয়ালের মানে যথেষ্ট মানে খাওয়া ধান খেতি পরিয়ালের মানে যেখানে লাগে সেইখিন উপরেঞ্চি বহুত মানে ধান মানে উপরেঞ্চি হয়ে যায়, সেইবিল বিক্রি করে কিনে আপনার বহুত উপার্জন করেছে তেতিয়াতে। আর আমার লগতে আমার হেরি বস্তিটা মানে ঘরের মানে বাড়িখনত তামোল নারিকল তো আছে, তামোল নারিকল পান এইবিল তো আছে। তারপর আপনার কি আর কৃষি অকল ধান খেতি বাদেও লাই লাই মানে চিন্তা করলে মানে ধান খেতি অকলে মানে হেরি নহয়
4: মনোনিবেশ করলে
5: নহব। আর মই কৃষি কাজ মানে অন্য কিছু চিন্তা করলো কত কৃষি বিভাগের যোগাযোগ আরম্ভ করলো কলে উদ্যান শস্যের ফলে মানে মন মেলিল তেতিয়ার দিনতে মানে মানে কি হল উদ্যান শস্যত নামি কিনে এনে এন কথা কইলো। মানে আমার আছে বহুতখিনি তাতে আপনার ধরো জলকীয়া খেতি

0: একটু পরিবর্তন হওয়া নাই তেন্তে আপনার ব্যাংক বা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ বিসির ওসরলৈ যাব বা ব্যাংকত পঞ্জীয়ন হয়ে থাকা ইমেইল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতিয়া প্রমাণ দেখাব। অ্যাকাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার KYC আপডেট করার বাবে আপনার উচৰ গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালৈ যাও।
1: RBI কয়
2: জানি লক সতর্ক হৈ ৰক।
3: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া শুনক কৰবী শইকীয়াৰ কণ্ঠ মহাপুৰুষ শ্ৰী শংকৰদেৱ বিৰচিত বৰগীত।